0: Doctor Fitzgerald, wheelchair, jet wheel, joy, Christian and joy, I look at it. She don't play a little bit of the books in the guy who got a speech of a diocrit. So I tell them, we are looking right up in what you got a big guy of that was the same to each to me. We are in a technical school. Хоть то питак, но куда вы как крыша, там птицу они улетели, улетели, как потом в окна, а почему в окна, то я говорю, что.
1: И?
0: Мой народ, я сын рэмк.
1: Я, куда на паска я говорю, не как чудо, что.
0: А.
1: И китаки.
0: И.
1: А. А вай. А камакн куйслюм кахуна. А. Унахуйктуйкак. Pilu ko pa kamta, ah kaya gakaksuni, ah tiyun kam nikwal ako kutsu, tiyun lamta, ah ay sun yung naksudin ko pilas hat kan rut kaksuko, pek suni pilas ko ka, ah time. Matumka nauslu tempilu ko pilina ni kamay ako na request kay gat klu ko piki umyok sa klu ni kay gasam tun toys asikilu ko ka atam tangan kisahka ngayon nerot kisukupin nartikot tama na siupis ton simpni magunik kwa umitoy chali unakwane kanrot kisu mikiluku kwa pisahka ako nula chunga mailita ako lai kiluni pisina naway mani mamtiris kini kutta angutruga tu kutta iluruma askita aru lagluni pishkulinyuk elsi taimtoi kaigalu tapakamta taukutsali kingunrulri tihinari suamsahtutta umiokaksuki pinnahtu kutut kakai taim ayaki oksikilutin kwa pilrita tsakpiru nakuk ayaki iluni pilk tsali kwanik umun kaya gaulrahtan kaktuk kaya gaulrahtan kaktan kaya gaulrahmun pikumta. Hello Tosu. Hello.
2: Good morning.
1: Ikitak.
2: Ya. Kispago, mam tresun.
1: I.
2: Ya, kuing asito ay kan kama ko aktakal regun rita ko tawa ma ilikun makutho na ipam tapis pio asito maliga tasi yaglan rita umyo ma ako tawa mchuk himta elder am takan rita pagkano ko lupit to ay pilak to magnasasad tapuso ko sabot man awa yung makansat elder at pitiwok upang kakapag ariyos ko yung ako miwak ariyos to as ko yung ako kwad na ul ni ko na yung suki kawag na mamandatiso ko tawa makutiyok sitiyot kan lasit nasakta ng sektuwa kami kumakani tingklara ulak panrit na galun to ay sa waya kutkan galun ng reporter to ay rita apkamaknik thermal breakup puno ko ni thermal breakup pa kuy kwatintaring umaka litna orang rita kong kama uro guno nito at na sama ka na chime nika siguro na buhok to ya to at piyakok tagwa mak kut aw kutawan di tu let kan la situ miok kawai kat nu miok kok to ai pagani cheli makawa kin ki che kok ul kan e kak kok to lu ni kak ku ding rit u kata bali su ti kut khani u kata nan wani nan wa kan kawani so tinjali pina yuk sekol kum yuk ko awa itu kan zret na so kuk saka ka kone mungwait na yuk seku ta uam kuih parmi mungwait kharlu ni kawa kan kyal ni ramak makti takan mungwait am seritu so tinjok tempi kini mungwait rani ingat po ito ika yuk kaut nek sekam ka Kalau good morning.
1: Ii, kau yang nak faskai agak lagi.
2: Yeah, good morning.
1: Ii, makan menteri senek. Aku nasi kuih lugu makai agak lagi pilra. Asal ramak umiok tu mukpiluji, makum mewni. Jali su kihuta kekliput kuih lugu mi. Wital rita. Advisory makuna pilu kupikita mai atau rahput muskluku makam kaispitalu ni mayusha ilumun aku na kanut kha cikuir cikuiru marilu ni unna cupu marilu ni kuskukmak piku ni kawa ni ingrit nunit ni man nakanik cakuru hulu ni piku ni makat halag ngay toka ntlag ngay toon na pik kutukuhlum kangya ni ingrit jora tukutukuhlumit ingrit kilpak mountain na nagpidu kaputa Kisralik kasigiluya gam tamakut ukut nunnit ingriya gatukut anik cangkut mane awatumpni manak anik cak cukauk ungalis kamkpit taylami ungalis hituk taim toy cikuk kemana cukup ni mana kualin ni kais toy biji kau negani sukan rot kesemek tu aku ketawai mulai keluting bilrit anak cium nun uhum su angu yah tulim kepitu keputa nunni kriha tamana sandbars makut nat amlhtu tamani tamakut urutu cukamk cikkuit taim toy mak tamani piwis kalirini lukukha cikum cikuk kluni pikuni piwis kalirini pikuni kenasu Tuntutulah mut nunit ni di tamana bilham itu cik kok toy kau tar lunian an lunip biok time toy tang kok dorasem kuhi mawat kelim sunun ni nunt kiting sih kitun riskun ni ketmun manna khamasham nunni uka kalgen remekto north algen rani is talgen reme bilra tammani tamman chek suna okka tang khortulukottoi Pilamta, kautaruni kohotin pekame, akun lengkaksuni makam kecikuk man piluni pekame, awani akuni ciukpahani, 2000 miloni pilhemini tukwatintoi ulaukha piksauna kubilhukut tufluni pekan atulasput atuksait lhokput alhagni awai unngani bai me atundudu lagme tukut nunnitni chikuk tammanis nukkuurainan ratni alhagni mannatsuplhuk natpohpish kailamit toi unngani chikuk tiki chammiu arulagiluni pilhan ulni uchitlhokutta mai xpaagallerulunit tooi puyuxpuyuxjuikluakmani time maybe 1/3 tamatumnunnini qaqaingixilukuxiknaneqlisarput pillxuuq mai takuqli taquam ritikkulukkoyunnaita qanqanxchigatukutta ullengaitniluukku toh nallormtu taquam taim aturakkaunriskumtu chamktoi qanxnaunani chikuqunnawaatmun annarkauqa taim takkhartu wakin khomam dreel khine qama batan yaramun ayalq fai baushnun nini chukasagah pknani pitalqhluni ayallerani toten pitaluni tikittartuq tammani kalret hun pilrani 60-70 miles an hour toinun nini tammani ayallerani toten sassaqnarquq ikitakwa chali khone ko umun qaya gaul ramun binnaq tu good morning
0: kan khli pasha
1: e
0: good morning akhnal ilan ka chut chali akul mitsu aya kal re mugal ki che chikuk tammani illait chukam ko rotut kawir kawx luunngummi illai tunguqilartu tatsiit mugallkluusu pisorunaartusi qoyaanerpaarsinillutinsaa
1: ii qoyaanerpaalqayaagaarlut
0: good morning
1: ii good morning time pawani qullumi maannimi kusqoqvalerinermi pakuna aku la uksuuma uksuuma qaattuqa chupengeran sukusqoqpak manna chikko wit tatuluni urukuluni pillaami qangvor tatuqamakkaortuq tannegaarulersaulorsuggi tuffluni kuihpak pillhani uruyulkhuq qakkin kuil palerinerim maawutta kuitjaramun tonittoi ammallisqa makutlu kanaqlagnik khonkuta pituk putta kanaqlayagat toi pit taulkhutoni tammani irwiskailamun amsakhluni pillhani totntoi totnaluni pillhani akulmi amsallkhuq tokntoi aya khnatkammunun pamakn early 80s illotni ayalhuunga pamakin kasihilumka nunalin kisilo ta angin kecil kon kita katotin pitaluku. Melilang kami totin pitan kecil kon kita. Time toy uksor luni supekan. Ulah pagaluni anuk pagaluni su kanakin. Ay mahapim tatung jam bearing sim nunni kemayu sakatuk ikitaki konik chaliu men kaya gaul ramen pinnak tukut. Good morning.
3: Good morning to everybody. Dani ngami unga akan akaku cipen kaya gaul do kingen.
1: I litak sekutai renen akan kilu men kalah tuten.
3: Yeah, gingen kwan abiter losina orlosu atren pufkin ni tawam question nang so immo qatah ta qan qatah ta giuli qaxtnik ijuhnu na tawni kwani kho khat na yuqsuni like president ukutwat doi kaslani we ta duli doi stalister lu ding administrator rahlu ding doi like day my typhoon heart slug by the question that I'm trying to ask that I'm questioning so beautiful achtakal gero si yawen check achtakal gero luni khatin ka like meeting arin and ratnik president am chair slug inna meeting ak chair ak lu kutu sajan tang sudin dai imu hatan tang ak lu kutu ram chair ha lu ku president ka kona imu ajan tang kha mung pa talis ka rata administrator ram tu lu ku chair council at kagut vice secretary ya dit ni witan right una atan rokhuni biu nga qa administrator chair sungan awang lu ku khang pagan pon take over dot on the nga yuk su ku khasu qa bisi ga chuk su ku illi khachali itu nuna chari magut ne pethi ma ga yu kolan na ila ko kal right inglu ki lu ting toy insubordination na ga to lu ku ata ne ting tak fuk na ku im ku taw na khui nga awi vak su ku to ti ti ga chuk su ku administrator achalis ka ga ira rashini lu ira galutin ira gayunga xopalo ira tinga toluki nuna mak land change am kpiulutin khuinga dama na wi sanaxi ya gan like book pagaska lu ki tribe member raj khas atan nazik tawatin pe nuna khuinga tanga yulo khosoka ki na time kanu nga ku ni kan ri Taman awi ranak perlu ni. Ugu kedai dalis kahui de administrator archetypal chief alu deng Adam Adamink. Tau buksu past record dang sini lut. Sexual misconduct behaviors in the past and the.
1: I aku nak tahu tuan Peter Ramka cikir apa ta menawa. Kongkuta atuk put khwalsusu piu nakku ciktai singal re kongkut nun uku nekenuna nekepilu tapi kumta khwatin pinak kukut kuyuk suteng aku na awai pukah sukupil ha nuh takci ukur dengan nunam kepiku neng ukut kaunselani aku mgalret jalis taitlu ukut yud au lukat neng cakar luki pisci gadut uyuh luteng takuam yud piut kesukupik pikat ทุตมานาอายักขยุคงาลูนี่ตั้งขอดคลุกอุกุตาอามนิหุตขมิวต์มยอสขุดคิวสุดงเปิดขัดมุนมักตะวิกมุนนุนาเลนกิสุดงเอกานีอากีมขณีกิขตามุนกิกตะปอดแรกขดเอานังกาตัวอุปขคุลุดงเปิดขุลเรตมยอสขุดคิวสุดงตามานาตักสกัดตัวจัลีปาวานีอากุลมีอาสานกจัลีนุนาลกิสคลนกจัลีอักกะสังไวเลกมาสุขีอุกุตนันวักนักสักมิวต์ยุคจุคนาวนิสไตมิสขุสิวต์อุปสขุตขวักนันวักนักสิมนันวักนักสิมยากสินริสกีนิควับนุนาปิดจอกมิวนุนนัมเบอร์ทูรูลูตึงโดยอัพฮุมมักสุดึงตอดนโดยควังกุตาอัตขปักจูลูกีอังลิสมตินุนับนัมเบอร์ทูตอดจัลอุกุตตากาสิกิลกวมิวตควักนุนาจอกมักนุนาจอกมิวนิกจัลีอุปขุลูลูตึงควับกาสิกิลูมุนมันนาปาร์จัตควมกุฏปาจัตตาทรานสปอร์ตเตอร์ทิกิตจีกัตตาลูกูค่ะเป็นขัดคืออุปปาเกลือตึงเป็นขุดลิปนาวิกลักษณะนุนาจอกนี่นาวมัสกิมสุกูตัวเด็กก็สิ่งที่ลงมืออุปปาวทุลุกิตามากิดทีมตัวเองนักสู้อยู่คนนักเป็นขมขี้อะไรอยู่ที่จอสกัดปุ๊บสักคนนะเชฟลักปุ๊บมาเรียนชุดใจกักกาตัวนั้นตัวจะเลยนุ่งตักสกุบิสทุลุดึงกิ้งกฟันเองปิงนะอะไรอยู่กัดตัวกิดไปพิจารณาอัตราการสุดธรรมานีพิสันคันนัสซีนีตากุเอลุตปิลัสปุตตาอิกายุสุตักตัวปิลัสปุตตาตันกาโอลสขณิขังกุตาอุมิโอกะกัตตามานาตาวนานุตากะอากายุกนาตกาตะคลุกปิขัตเนตัวไอ้เอาคุณมาว่าอีกวัคซีนกูทำมาหน้าปิกเกอร์ตอนนายกก็ต้องใช้เรื่องของคนอุกุตนุนับปิจารมิตนัมเปอร์ทูริตอิลไลท์ทำให้มึงเป็นเรื่องของมึงความอัตมาสโอมิวนุนอัตมาสโอมุนอุปสกุตปิดมิตรเลิกมิวนิกแบกซูเกอคุมสู่นามาปินนาวไงจำกัดอัตขปะกะสุกินุนังนะคะขมิวต์ตอดปินนาวไงเปิดโดยอัตมาสองมิวงอสุดึงปิลเรตาตาวนัดโดยสาตุริงโลกปิสขอตาอมยอกลักนักสู่มีกุ๊กหัวลุดึงจับปีลุดึงปิสขมขเนนักกลิศหกตัมมานีกาลูลุดึงนักอุกโชกมีแปกกำนักกลิกักสุดึงตัมมานาอุมยอกลักกาโดยอากุนาอายากาหัวลุนิปิลเคอุกุตยุตยอสขุดคลิวสุดึงแปะกามังอุกุตคาวนสลานีอกุมกาลูตึงปิลเรตกะตักขลิวกีอัล jam ketua piut mengenak takut sehingga tertiut takuam ukut. Takut ketua ibu tak lagi. Jiu lekak tak ketua tak akum kisuit. Mungkin setengah kau luteng uku nununanun. Iki taki, kwanik kucali kaya kau lukaman. Good morning.
4: Good morning, Luk.
1: Iki taki.
4: Mat makto nam gilo ni mayus kusin ilra.
1: Ya, mayuk cahtuk. Ya, mayuk cahtuk makun na kuy ngas mungkin kaktak sekpilah ka.
4: Ya, unam kusta kayu na khutwa nakra ka.
1: 18.
4: 18 ami?
1: Ya.
4: Ya, okay. Tawam yut haktu malit anukwim Oktober amu besok buyuksu itu ini itu illa tatak soitin nabu malu tengsu biskan pausa zat tawamu kujik sukur doni 18 ami ya Tukrunaga juga, huna fish tak ka. Ham cikgu ini kerja tu 24 hours. Ah, aku mik. Ya tamu ka kandung terlalu cial. Pin nak tu.
1: Ii.
4: Okay ya. Ulek tak pin terlalu cial. Okay, good morning.
1: Ii, kau yang nak pas kaya kau keluar, aku nak tak, aku nak cari awal. Ak mana itu? Kui ham kau pergi ngan kik nak pidu kebut kui kahmit dah, kui kaya kahmit. Kui kata kau ha, tahun nuni ni kan ini kelihatan kelak tu kita, toy mukem. Anu kamsu ilas kahlo gulo kuhdoy bisho buyok juwe doten chal leh kagams tukka kung kita yung nakutim tao ka nakmaku nakpingah paylam ta kitoh takat ams tukat doten ayok kucing mukhtun ayok nredutta uksok awai neng lengah suni tautan pishomi usaskun toh tamakut atki suki pishun redu kutta amsk toitikoh karamsk tukka khotin toi illait salih tukhluki usaksaw na kiin aksisipikuf ciuk suhpaka upnakah pag usakluki pikuf ci chachtuk si jilpitsnaka taim toy ilusak na kakluguluni pijikuka pagtoh Nemkhni makutui tangai tetucat. Napago malu tengtoten. Kituh naksu teng pici kota. Takuam toy. Huang kuta huayukuni yupikini. Tamana aduah put uganek pak. Ulne waksu ta suciungani pilam ta. Nut. Dan takuam sanghanam kuhui khatun uksoh me ul mak khatun pita lukutang shoka uksoh kawai kan lah tuta makut kongkut ni khat cium klang luteng pisata awani ciumani akkacali Kuatin pisho ni luku. Ata masu. Ata ikut mahum. Ata sahulu semta. Kalam ciklas homak am. Saksu ni pisha. Good morning.
4: Hi, good morning. Assalamualaikum. Good morning. Good morning. Good
1: morning.
4: Good morning. Good morning. Good morning. Good morning. Good morning. Good morning. Good morning. Good morning. Good morning. Good morning. Good morning. Good morning. Good Angut itu pin gayak ngam da jokun kaktak makun toka cepak nak kelak toka jurnalisu cari su sangka angut pit teknik pilrid alukurologi muskurologi maksah turun teman-teman Kau sangat ni cuni lagi dengan anak kan? Tapi mada sterili kecik lagi gudamuk. Agam kita dapat fikir puni kang wagam zaman plans puni nampak skarmi. Cepat slug nanti kawani tum tengah kan? Tapi nanti agam kan? Tum maksah turuk. Doi mengguna ni cukup kan ni. Doi jika doi nak doi mah atak kalau dengan lu dengan unau di makmum, oh lu dengan doi sa awal nut hunsi kerenuk. Anjaram ni nampis semua di awak ni penis kamu kan aku na cenek kan
5: Good
2: kyllä, ukaan pakkadotin pitkällä saada. Umisu kalaksem nykutam, kyllem takansedam, uukukami kaiyutilku, aina kun ruhtuoshani kanikse uukukami puksani kami. Bikakin kangan koko imna. Minkus mauhun jamaavun jamna tagua maniknani. Jamaakun, jamaakun, chikmat chakun jamaakun. Jali uhtu alakun iluku. Taam ka, maksit mullin aksikluki ya. Kanlas kluki su. Matin ayashat. Tangkol kulu katam kani utak kat magutu nuna chol ni chingu maluki bilagalat hongudam yoktet kasi ganakun na idokani upkwasit asigulki pisko mayak lagi tamak damay ga yong nakuda yoktam da Ping naku wala ragut asil da pikta raskam tun malikta kuting naku luda kanu da katkut nuna chalini pichiski gaita mankut kani malikta kuti ping naku wala nahtukut unnaku kutam kasilam piluji ya kapung kuni nichinilani good morning
1: ii kuya nakapas kaya ka hulut
2: ok
1: pamakin kasikilum ka ahwakin ukun kenapa sker meunika kingun ngkhtuk na tamani yukhsun yang lishuk sutoy awai pamawat kasikilumun nuna lang kisluni agayu agayu ikpamani jiulikakhluku pilakhtuk toy Umi upu suku kayagok khas kayagok hanikha. Aku limiu yakni luku pishom ku awai. Umi ok tengram ku pinritaka. Taim toi. Asa nun khanuna nun su pilu tapakam ta. Manna. Kalak tlputka jimik jimik iluni pituk. Makutot na apakayagat chat at hitwas apakayagat su maligu su tamaku nun to nunamun illaw su tapakam ta tot na apakayag su kipidulu ta ako na su kwe ay paksiw su kusupik ka awakin iligaya kami kingo ng kami akum anas anas han peka ko kalahat sa jiming nilu ko nitlas ko ka ikita ki konek chaliyo mun kaya gawlga mun good morning
5: good morning Sam ako nam
1: hak
5: yukarona Nasun ni tässä tun attrapi sinne. Mutta sitten saa kaavut kaikki vasalla kaavut. Et nummi on kun kan lahta. Juktu jukka on natukon kan.
1: Ummi oks tiga lehta kamki. Apreya kai pila pika lah toilin tokuam toi mumi gahtin na kahtak suk
5: aku na anna kha masuka uzuk uzuk ala utsana kulim aku kami yang niluk
1: iya
5: Aku kutum bila suita. Tama kutkan kaya kait tuci kaya kait. Ih, kau mani. ากกันนะจุกเปียวสัก2 days อย่าเล็กนี่อุลสุยอากกตะกวนมาอันตะพวกอัลมินิกันาเฮวิจัลมินิวิจาวกาอาคุณะจะจองตุ้งในคุณสอดกระต่ายอยู่ในห้องมักตะความตุ้งตุ้งมักตุ้งมานี่อ่ะอุลงขมีตัวปิตาลุนิปินไหนตะความ
1: ยา
5: ตะความก็คุตะมักกระต่ายกันนะมันน่าอุลูมีมีอุลอุลยุกะตุกะไปเหยกะมัตตุมาลุนัมตะนุนเนตอดนาโยกกุตเอตสมัตตุมาสีนิลักกัลปนิตาเองอ่ะครับอ่าโอ้กุตโซอ่ายึกตุยกัตวะไลมะกุตะมัมตริลมปินเนี่ยครับอืมอานามากุนักกันสะนักกะละโอ้กุตวะมัมตริลมิงุนไรตุตโอ้จะหาคมิงุตุก มัมตริลฮอกอีกานีมิซวิลคัมนุนนีตาวนามัมตริลปิลัลฮอตอืมๆไคลฮอกเบลูนีอีกาวตะโอจาคัมยูนุนนาตาวนอัตคาอุปัลฮาอายุกุจีนันมัมตริลคัมยูนุนนีลูกยาโอจาคัมยูนุนนีลูกิตะกวา ตาวมกมาอานามะนัสกิยุตคะมุยอกละคะไซคุตจักมันโซมงาไปเรียกคำคุณนักฝึกนักตามตาวนยาอุตสาหะมิตรมัมตริลคำมิตรตุกามะอุตุมากุชามะมกมันนะ
1: ไม่ใช่ละมีตอนปิดการุ่นนี้ตัวมาเอาคนนั้นละอันละเรื่องก็มุดขึ้นหาปุ๊บชิโกะยากอืมอืมกูมองเห็นอะไรอีกูอยากนักข่าวกายก็เลยนะรีพอร์ตักสกุลสุดตามานะไอ้สนายกุจ่าโอเคอีกูอยากวิเคราะห์กูจักขะอามากน กูเห็นลูกมักตั้มมันตัวอีตั้มมันก็สามารถสู้จุกจุกก็ว่าตั้มมันก็ไม่ใช่คนที่ปากก็ตัวอีปิงไงลิงไงลิงก์ไก่เงี้ยตัวตั้มมันนี่นู่นน่ะเล็กๆก็ฮาร์โลกับพิลมนี่ อาคุมอาตัลมาอัตไรกุตมตาตามานัสกันรุดคลุกปิดุสโฮอุสอุสอัลลุนิปิลัสฮะตุฟตะกามีอาคุณัสตัวจัลีอานามีอาคุมกันรุดคลาอิกนามัมตรามักปิดังอักกุตว่าตานักกุตนิวสัมนุนนีนักอีกานีซีวิลีลุนีขวัตตานซีวิตมักกุตจิวแลมตะปิกลอมขึ้นกีมัมตรานักปิดูซีนีลูกีตอกนตอยตานมัมตรีสกายขึ้นเขลุนี กังอิงนิลูกุขวินีกัตลัสวะไกกานีอุกุตตา ang uyakt nunalhat at nunitik na unalto ay ukalin kami unanun na kusun ipilre awa ito ay apakalukupe ukut sa kami dukut unakwani kwani kewayu kem nun ni ayakalu ni ukut sa kami kumanapito ta asahang magamjali akum jan active una kapinkum nunni ni taukut kankut nunatjali ago kumi unikpilas huy umiakla kajali tamana ako nasu waskatukut ta mitngayan kut ta ako na su pukpulakak kaya ni pangumunun ni tamani nunang kasutaw ko ta akong ilu ka kaya ma kaya ka kulo ni pilkam nawi magkutoy umir pagka ni kaktaksugi ko pisan kakana ni suawa ay atung makchilu teng pisat ni pamabot ko kamak nagluki piwet nun kungo nun tago suko pilu ko pisat ni yorot nagkakukut at dos at kasan kakukun ni tlasem ni kakka at tolut ng pisat ni akayo kisko nga tsaknak ikitaki kwanik chali umun kaya gawal ramon good morning
6: good morning asilkit tukuta mamta asilkit nakkami witimta tao magnitig ng kasawa kalutali kukalam taso everyday chatta makamilit ang kami umiyapot sa aknik taklo ni Chaputaki tulad na bumakata. Gaman sa umiyapot si Rayo na ni Taigakso ni Grieving Alratstun. Taumag, kanrarak tarat na kumkli na sunritya kukut kais pilhkamtnik, kais yulhkamtnik. Instruction na rata, tukuyut nga ta umuwam tataktat jatun akulashkamtnum. Tamam talito kut ABC tan kina susunga yuhtum ni mat nang linga skula kala lito ke ABC tat 1-2-3 atu tam ka knislah tu kut yum akitu chat snu kut for khila chauli mikil mutsu pai kait wan chan chaking kan ret ke pusi kut igak sait lah tu kut lo nag lo taman ki pem talu ke pilara put Nabugurakat ki umiyapot sa knaklaktok. Taam tot ng pituli taknakot. Taksak, tak ng naktutsu. Saksun katutuli tsaksiutut. Tak ng naklu ki sobrang nakluta. Tamam ta asil nilam ta kansimtun umiyaktaksimtun si huwing at magup kansan ka pikinritan ka. Tsao niyukt hama. Pinakakan paksuta ay pangaksuta, ikanangaksuta pinakakan kitakan. Aga itumtikyut nga kutikanapot ay paputat tamaskon, tsauli. Asikiluta fangkut auluksuku iumtagwam tiknalgi nabugwigaksuta aga itumtikyut ay itnag. I hope umyastkot asikikan ngiluki yusksuki tulit-tulit kan kaya ka ni Chattamas kon kan skawita kuipikin kita kayo kama chao ni chang chiksin ni kut ni chikunikum ta iksa kum umiwam kong susilo ki lit na kut kusuki na sunri kum ta sukat ni shewa kluk pasitan kanta kun chikikut hakun ngas kut kusuta anakin ngasputugam takkan Lid put tak siklin ni kuy mas lik to fentam kun kaisun yakul gum auluk skan kaisun suknis skan chatama kami pichi kaya ka kaluni pilaktura kamtasu tapiam kenrila kekut bitakas kru terasa kau tu kas kau betah kamta. Ya gelu tetam mai tang ya gagat. Bitakas gelu tapi lak tu kau tu kayu jas jasiu lak tu tu kamalun kebuk lu tu no. Jatutuk kai pilu tu kan kerang tu jatama kami. Dam kwang ku ta liq tu ku every day na shu maya ku ku tamam ta yuq su ta tagum li tlax tu ku ta shim tkhun yu ta shkhit tang wag lu ki nei pra pu ta shkhit tang lu ki totn pitu sine to totn pitu khlini ku ku ya na ni chu ni la thank you amen
1: e ku ya na kwal qaya ga lu tin a aku nak tahu cale, orang kota kua yuk yuk ni yuk begini. Aku nak sokan untuk suku, peku pelak toha kalau ni aku uitar uitar uitar sekak. Aku nak aku kut, aku nak kalau aku cilu tengpe kata ni kahtlaska, ikhnin kalau ni supil lah. Mikir lingkungan, kumik khaminik, yuk suni pekan, uita kasihka, jamkdoi, ukamai lingkungan su, piskamkan aku, mai matum nasi ni. Jangan kuat doi pangku dat cahkam nek Duh lau sudah pekam da illi ni Ni gah takama Ukam nek doten bilu ting bilirita Kuatin umyaka pekalah tuk doh inh kutminik Malik tak kuif kenani una pilkut sami. Umyobut una aru layu tlinami. Ijukni tlput makut. Kanru yutit. Inh kutit. Kankutasu. Malik suki. Pinginatu sakaput makut. Tamakut toi. Niit lang ramtki imutun toi navgaluku pismtun khwasmale gutukna tatamatumun inhkut huluni pilramun pismtun jiunhkiulaktuk jiunhkiulutaktoi pituusinniikut akukamangayukkaagma khwatn pilasukkiinga ataat Tahkukuk allahjikuk tamana. Kinguk fahni. Matu sinniuk. Unakwani tembut eit jahluni pekami. Ayakuyon rikhluni. Tamana toit kitakam tu unapinnelit mun temutma. Ayakuyoni pekami. Tamai tamakut allai gelutung bidu sinniut. Doi akut jula putuang kuta. Bismikun makut inh ut kriki hopik ting. Khwatin kitwakhlu ni kan kaya kawu khwatin pinritu just because. Or doi pili doten pinritu takwam atus kumayak suki makut inhkut saita ijuh nasplyuki pilting nasun rekheluki not necessarily saitun tutupkanani takwam ijuk observation tang wasgamgtun ตามากุดตามไออินขุดตดนายกุดขวางกุดนุนตะขุกันมากุดตาอามอัดดุสอัดดุสคลุกิขุดโดยยุสขุดมตะตุงเงี้ยนุนขวัญขวางกุดนุนสู่อูมุนตะมมตุนอีกายุทงอขกาอีกายุทงอขกาลุทงปิลเลริตอัมสัมโดยขวางกุดยุขุนิกัสอายุกสตาตามากุดมาลิขตะกัวกับพนักบิดูรูตาอินข้อจงลริตะขุนมากุดตานสปักริกุลกิสอุมยองข์อุมยองข์แม่กุดตา